0: আর্জেন্টিনার জন্য গান গাই,
1: কারণ আমরা প্রতিটি গোল চিৎকার করে উঠতো করি।
2: এখন মানতে কল, বাংলাদেশে এসেছে
1: মানতে কল,
0: আর আমরা
1: খুব খুশি।
3: El futuro llegó y suena en Éxito a la Vista.
4: Algo está bien, algo está mal.
5: Algo está bien.